শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 18 জুলাই শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। সম্রাট পরিবারের ভবিষ্যৎ পুনর্গঠনে একটি বড় পদক্ষেপ নিয়েছে জাপান। বিবাহ ও দত্তক উভয় সংক্রান্ত নিয়ম পরিবর্তন করে সম্রাট পরিবার আইন সংশোধনের একটি বিল সংসদে পাশ হয়েছে। 75 বছরেরও বেশি সময়ের মধ্যে এটি আইনটির মূল অংশে প্রথম সংশোধন। সম্রাট নারুহিতো এবং আরও 15 জনকে নিয়ে সম্রাট পরিবার গঠিত। মূল আইন অনুসারে নারীরা পরিবারের বাইরে বিয়ে করলে সম্রাট পরিবার ত্যাগ করেন। আশঙ্কা করা হচ্ছে যে একদিন সম্রাটের আনুষ্ঠানিক দায়িত্ব পালনের জন্য যথেষ্ট সদস্য আর থাকবেন না। আরেকটি বিষয় হল সম্রাটের সিংহাসনের স্থিতিশীল উত্তরাধিকার নিশ্চিত করা। আইন অনুসারে সম্রাট বংশের পিতৃবংশীয় একজন পুরুষ সন্তানই সিংহাসনের উত্তরাধিকারী হবেন। বর্তমানে মাত্র 3 জন সদস্য এই পদের যোগ্য। নতুন আইন অনুযায়ী নারী সদস্যরা বিয়ের পরেও সম্রাট পরিবারে থেকে যাবেন। এটি পূর্ববর্তী সম্রাট পরিবারের শাখাগুলোর পিতৃবংশীয় পুরুষ বংশধরদের দত্তক নেয়ারও সুযোগ করে দেবে। উচ্চ ও নিম্ন উভয় কক্ষের কমিটিতেই একটি সম্পূরক প্রস্তাবও গৃহীত হয়েছে। এতে সম্রাট পরিবারের সদস্য সংখ্যার পরিবর্তনের উপর ভিত্তি করে স্থিতিশীলভাবে সম্রাটের উত্তরাধিকার নিশ্চিত করার উপায় নিয়ে অব্যাহত গবেষণার আহ্বান জানানো হয়েছে। জাপানের সংসদ দেশের জাতীয় পতাকার ক্ষতি সাধনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার একটি বিল পাশ করেছে। শুক্রবার উচ্চকক্ষের পূর্ণাঙ্গ অধিবেশনে বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির সমন্বয়ে গঠিত ক্ষমতাসীন জোটের পাশাপাশি ডেমোক্রেটিক পার্টি ফর দ্য পিপল এবং সানসেইতো বিলটি যৌথভাবে উত্থাপন করেছিল। এই আইন অনুযায়ী পতাকা হল একটি মূর্ত বস্তু যা জাপানের জাতীয় পতাকা হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য সামাজিকভাবে স্বীকৃত। এতে বলা হয়েছে জনসমক্ষে পতাকার ক্ষতিসাধন, অপসারণ বা বিকৃত করার এমন কোনো কাজ যা উল্লেখযোগ্য অস্বস্তি বা বিরক্তি সৃষ্টি করে তার শাস্তি হিসেবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ 2,00,000 ইয়েন বা প্রায় $1,230 পর্যন্ত জরিমানা হতে পারে। এতে বলা হয়েছে যে আইন প্রয়োগের ক্ষেত্রে এমন বিবেচনা প্রয়োজন যাতে জনগণের বাক স্বাধীনতা সহ সাংবিধানিকভাবে সুনিশ্চিত করা স্বাধীনতা ও অধিকার অন্যায়ভাবে লঙ্ঘিত না হয়। সদ্য প্রতিষ্ঠিত একটি জাপানি কোম্পানি জানিয়েছে যে তারা বৃহৎ মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা এনভিডিয়ার সর্বাধুনিক চিপযুক্ত কম্পিউটিং পরিকাঠামো কাজে লাগিয়ে ভৌত এআই এর জন্য মূল প্রযুক্তিগুলো তৈরি করবে। ভৌত কৃত্রিম বুদ্ধিমত্তা পারিপার্শ্বিক অবস্থা উপলব্ধি করে এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে রোবট ও অন্যান্য সিস্টেম পরিচালনা করে। শ্রমিক ঘাটতিতে ভুগছে এমন উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে এই প্রযুক্তি প্রয়োগ করা হবে বলে আশা করা হচ্ছে। দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের লক্ষ্যে সনি গ্রুপ, সফটব্যাংক, এনইসি, হুন্ডা মোটর এবং অন্যান্য প্রধান সংস্থাগুলো যৌথভাবে নয়ে তোরা প্রতিষ্ঠা করেছিল। ভৌত কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি দেশীয় ফাউন্ডেশন মডেল তৈরির প্রকল্পের জন্য জাপানের শিল্প মন্ত্রণালয় নির্বাচিত সংস্থাগুলোর মধ্যে নয়ে তোরা অন্যতম। প্রকল্পটির মূল্যমান 380 বিলিয়ন ইয়েনেরও বেশি, যা 2.34 বিলিয়ন ডলারেরও অধিক। আগামী বছরের মার্চ মাসে শেষ হতে যাওয়া চলতি অর্থবছরে এটি চালু করা হবে। মন্ত্রণালয়টি 2030 অর্থবছর পর্যন্ত 5 বছরে 1 ট্রিলিয়ন ইয়েন বা প্রায় 6.15 বিলিয়ন ডলার সহায়তা প্রদানের পরিকল্পনাও করেছে। এই অর্থের মধ্যে চলতি অর্থবছরে বরাদ্দকৃত তহবিলও অন্তর্ভুক্ত রয়েছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। বৃহস্পতিবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র সংঘাত অব্যাহত ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা টানা ষষ্ঠ দিনের মতো ইরানের উপর নতুন হামলা চালিয়েছে এবং নৌ অবরোধও বজায় রেখেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে তেহরান ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে লোহিত সাগরের তেল পথ বন্ধ করার জন্য প্রস্তুত থাকতে বলেছে। প্রতিবেদনে একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বৈদ্যুতিক অবকাঠামোতে হামলা চালালে বাবেল মান্দে প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে গোষ্ঠীটিকে বলেছে তেহরান। হরমুজ

0: প্রণালীর উত্তেজনার কারণে এই অঞ্চল থেকে তেল পরিবহনের জন্য লোহিত সাগরের পথটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ 4 বছরে সীমিত করার একটি নতুন নিয়ম ঘোষণা করেছে। বর্তমানে শিক্ষার্থীরা সাধারণত কোর্সে ভর্তি থাকার মেয়াদ পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার বিধিটি প্রকাশের ঘোষণা দেয়। মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী বিদেশি শিক্ষার্থীর সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ভিসার সুযোগ নিয়ে কয়েক দশক ধরে দেশটিতে অবস্থান করার মতো বহু ঘটনা ঘটেছে। এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই পরিবর্তন আনা হয়েছে। উত্তর পূর্ব জাপানের একটি শহরের মানুষ সুস্বাস্থ্যের আশায় স্থানীয় দেবতাকে শশা নিবেদন করেছেন। শশা উৎপাদনের জন্য সুপরিচিত ফুকুশিমা জেলার সুকাগাওয়া শহরে প্রতিবছর 14 জুলাই কিউরি তেন্ন উৎসব অনুষ্ঠিত হয়। প্রায় 260 বছর ধরে এই প্রথা চলে আসছে বলে বলা হয়ে থাকে। কিংবদন্তি অনুযায়ী যখন একবার ওই এলাকায় প্লেগ ছড়িয়ে পড়েছিল তখন এক দেবতাকে শশা নিবেদন করে মানুষ রোগ ব্যাধি থেকে রক্ষা পেয়েছিলেন। মঙ্গলবার রাস্তায় স্থাপিত একটি বেদিতে বহু লোক সমবেত হন। তারা দুটি শশা নিবেদন করেন এবং বিনিময়ে একটি শশা পান। বিশ্বাস করা হয় যে এটি খেলে আগামী বছরে সুস্বাস্থ্য নিশ্চিত হবে। শহরের 90 বছর বয়সী এক বাসিন্দা বলেন তিনি সুস্থ থাকার জন্য প্রার্থনা করেছেন। তিনি তার সুস্বাস্থ্যের জন্য শশা খাওয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।